0: আর্গুমেন্ট লাগতা অহেটা ভিজাইরা ছোরো উড়োস আর্গুমেন্ট লাগতা সদাই ভরি আপনো আখা আগাড়ি বসি রহোস কে গর্নি হলা
1: এটা ছোলা ভাইরা আপনা আমা ভাবক লাগে কে গর্ন সকতা কত দুখ লাগে হলা মলে তবার বাবালাই সুখী সকুশি বলান্চ মামের